তো সেজন কি তার 2.5 মেগাহার্টজে লাইভ স্ট্রিমিং জরিয়ে নিউজ অন এআই আর অ্যাপতে আকাশবাণী পটিয়ালা সো আমি লালো জি ইস বেলে রাত ঠিক 10 বাজ রে তখন পেশ হয় কুজু চোনমিয়া খবরাম।